শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন জীবন ও জীবিকা, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন বাংলা দেশাত্মবোধক গান, শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন বাংলা দেশাত্মবোধক গান, শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন জওয়ান ভাইদের জন্যে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন লাইভ ফোন ইন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি লাইভ ফোন ইন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা। এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে ডায়াল করুন এই নাম্বারে 9434076705 9434076705। আজকে এই অনুষ্ঠানে আমরা কথা বলবো মুড সুইং বা মেজাজ পরিবর্তন, আমাদের আজকের বিষয় ভাবনার মধ্যে রয়েছে। একজন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, দেখে নি কে আছেন। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ আমি বীরভূম জেলার দেবরাজপুর থেকে অমিতাভ ঘোষ।
0: হ্যাঁ নমস্কার, কেমন আছেন বলুন।
1: হ্যাঁ দিদি ভালো আছি, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ ঠিক আছে, বলুন।
1: হ্যাঁ বিষয়টা বলুন।
0: হ্যাঁ, বিষয়টা আমাদের আজকে মুড সুইং, মুড সুইং বা মেজাজ পরিবর্তন।
1: আচ্ছা আচ্ছা, মুড সুইং। আচ্ছা
0: হ্যাঁ,
1: দেখুন এই যে
0: মানে ধরুন আপনি,
1: মেজাজটা,
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: আপনি হঠাৎ করে কাউকে কিছু
1: হ্যাঁ
0: কটু কথা বলে ফেললেন, ঠিক আছে,
1: হ্যাঁ
0: পরে
1: হ্যাঁ
0: হয়তো আপনার মনে হলো যে এতটা না বললেও পারতেন, আপনি হয়তো একটু বেশি তাকে বলে ফেলেছেন, এরকম কখনো
1: হ্যাঁ
0: কি
1: হ্যাঁ
0: আপনার মনে হয়েছে?
1: হ্যাঁ দিদি এরকম হয়েছে আমার ক্ষেত্রে। হ্যাঁ তো পরক্ষণেই আমি মানে সেই ভুলটা মানে বুঝে নিয়েছি যে না এতটা বলা হয়তো ঠিক হয়নি। ধরুন একটা দেখবেন মানে মারের চেয়ে যে মানে কথাটা সেটা বেশি আঘাত করে অন্তরকে। হ্যাঁ ধরুন এক মানে কাউকে আমি মারলাম সেটা কিন্তু তখনই সেটা মিটিয়ে গেল, কিন্তু এই যে যে আঘাত কথার যে আঘাত সেটা
0: হুম
1: কিন্তু
0: হুম হুম
1: অন্তরকে খুব আহত করে।
0: হ্যাঁ, হয়তো
1: তো
0: আপনি
1: এরকম
0: সেটা
1: ধরুন মেজাজ, হ্যাঁ মেজাজ
0: কনসিয়াসলি
1: খারাপ
0: বলেননি,
1: বললে খারাপ কথা,
0: হ্যাঁ,
1: খারাপ
0: কিন্তু
1: কথা
0: আপনি
1: কাউকে
0: বলে
1: বলে
0: ফেলেছেন,
1: ফেললাম।
0: হ্যাঁ, সেই সময় হয়তো আপনার মুডটা হঠাৎ করে,
1: হ্যাঁ অফ
0: হ্যাঁ,
1: ছিল, হ্যাঁ
0: মেজাজ,
1: মুড সুইং
0: হ্যাঁ,
1: যেটাই বললেন
0: এইটাকেই
1: আপনি,
0: বলে মেজাজ পরিবর্তন, মানে হঠাৎ করে আপনার,
1: মেজাজ পরিবর্তন।
0: হ্যাঁ,
1: হ্যাঁ
0: রাগ।
1: এবার ধরুন কারো আচরণ যদি আমার পছন্দ না হয়, হ্যাঁ এবার তাকে যদি, হ্যাঁ সে যদি সব সময় যদি বিকৃত অঙ্গভঙ্গি করে, এইবার কিংবা ধরুন হ্যাঁ আমাদের কোনো অনুষ্ঠান যদি হয় সেখানে যদি কেউ মানে বিঘ্ন ঘটায় তাহলেও কিন্তু মেজাজটা পরিবর্তন হয়। ধরুন আমি একটা খোশ মেজাজে ছিলাম, হ্যাঁ হ্যাঁ সেখানে আমি একটা পারফর্ম করব, কিন্তু কেউ এসে একজন হয়তো কোনো মানে এ খারাপ কথা বলে ফেললো কোনো কারণে, তখন কিন্তু মেজাজটা দিদি গরম হয়। হ্যাঁ যেটা
0: হুম হুম
1: আপনি যেটা বিষয়টা দিয়েছেন মুড সুইং, আর
0: হুম
1: মুড সুইংটা নির্ভর করে একটা মানুষের আচার আচরণের উপর। একটা মানুষ হ্যাঁ কতটা মানে সহনশীল, হ্যাঁ সেই সহ্যের সীমা যখন অতিক্রম করে যায় তখন কিন্তু মেজাজটা গরম হয়।
0: হুম হুম হুম
1: আর মেজাজ গরম হলে কিন্তু আমি এমনিতে কাউকে কটু কথা বলি না, হ্যাঁ কিন্তু অন্তরে আঘাত দিতে চাই না, যাতে করে সে বুঝতে পারে যে হ্যাঁ আমার এটা ভুল হয়েছে। এবং এক্ষেত্রে আমার ক্ষেত্রে অনেক কিছুই হয়েছে, আমাদের দেখুন অনেকগুলো ফোন বন্ধু আছে, অনেক অনেক, হ্যাঁ কিন্তু তারা
0: হুম
1: যখন ওই কটু কথাগুলো মানে ধরুন বা ফোনে বলে তখন আমি তাদেরকে মানে পাই মানে অনেকটা পাত্তা না দিয়ে যা বলছে বলুক, কিন্তু এই যে ধরুন কথাটা সেটা আহত করে অন্তরকে, কিন্তু মেজাজ আমি হারাই না, হারাই না এই কারণেই যে আমি তাকে সুযোগটা দিই আর সংশোধনের রাস্তাটা খুলে জন্য। মানে আমরা
0: হুম
1: দেখবেন অনেক সময় যে খুব রাগে তাকে রাগাতে বেশি ভালোবাসি, কিন্তু সে
0: ঠিক
1: যদি
0: আছে,
1: চুপচাপ
0: ঠিক,
1: রাস্তা দিয়ে
0: হ্যাঁ
1: পেরিয়ে যায়, হ্যাঁ
0: অমিতাভ
1: সেটাই
0: বাবু
1: সত্যি।
0: অসংখ্য ধন্যবাদ,
1: ধন্যবাদ দিদি,
0: হ্যাঁ
1: ভালো
0: ভালো
1: থাকবেন,
0: থাকবেন,
1: নমস্কার
0: হ্যাঁ
1: দিদি।
0: হ্যাঁ নমস্কার। তো শ্রোতা বন্ধুরা, আপনারা শুনিয়ে নিলেন আজকে আমাদের বিষয় ভাবনা মুড সুইং বা মেজাজ পরিবর্তন। এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন, ডায়াল করুন এই নাম্বারে 9434076705। চলে যাই আমাদের প্রথম গানে, প্রথম গান বিয়ের ফুল ছায়াছবি থেকে কুমার শানুর কণ্ঠে।

0: একজন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, দেখে নি কে আছেন। হ্যালো হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা।
0: হ্যাঁ কে বলছেন, নামটা বলুন।
1: হ্যাঁ আমি বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস বলছি।
0: বঙ্কিম দাস বীরভূম থেকে বলছেন?
1: হ্যাঁ বীরভূম থেকে, বিষ্ণুপুর বীরভূম।
0: হ্যাঁ নমস্কার, কেমন আছেন বলুন।
1: হ্যাঁ দিদি ভালো আছে, আপনি কেমন আছেন
0: হ্যাঁ
1: দিদি?
0: হ্যাঁ ঠিক আছে, বলুন আপনি।
1: হ্যাঁ দিদি,
0: হ্যাঁ আনন্দধারা আজকে অনুষ্ঠানে আমরা বিষয় রেখেছি মুড সুইং বা মেজাজ পরিবর্তন। হঠাৎ করে আপনার ধরুন এমন কিছু কটুকথা কাউকে বললেন যে পরে আপনার সেটা নিয়ে হয়তো খানিকটা আপনার ভেতরে একটা খারাপ লাগা কাজ করছে, যে এতটা আপনি না বললেও পারতেন, যতটা আপনি বলেছেন ততটা না বললেও পারতেন, এরকম কি কখনো আপনার মনে হয়েছে?
1: হ্যাঁ দিদি দেখুন, কিছু কিছু ক্ষেত্রে এই এই জিনিসগুলো কিন্তু এসেই যায়। যেমন দেখুন, হয়তো আমি কোনো কাজ একটা, হয়তো এই রোদ গরমের দিন থেকে এসে আমি বাড়িতে পৌঁছলাম, যে আমাকে হয়তো কিছু বলা হলো যে এই কাজটা আবার করো পুনরায়। তো সেই ক্ষেত্রে কিন্তু এই সব কিছু ক্ষেত্রে কিন্তু এই মেজাজ যে কটু কথা বলা বা এইগুলো কিন্তু অনেক ক্ষেত্রে এসে যায়
0: হ্যাঁ
1: সময়
0: সেক্ষেত্রে
1: বিশেষ।
0: আপনি মেজাজ হারিয়ে ফেলেন, তাই তো? হ্যাঁ
1: দিদি
0: হ্যাঁ
1: তবে যতটা পারা যায়
0: হ্যাঁ হ্যাঁ
1: সংযত।
0: হ্যাঁ হ্যাঁ না, মেজাজ পরিবর্তন আমাদের প্রত্যেকেরই হয়, শুধু আপনার একার নয়, তাই না? আমরা হঠাৎ করে তো কখনো খুব ভালো লাগছে, হয়তো মন খুব
1: হ্যাঁ
0: ভালো, আবার হঠাৎ
1: হ্যাঁ
0: করে খুব বিরক্তি আসছে, আপনি নিজেই বুঝতে পারছেন না যে কেন
1: না,
0: হচ্ছে
1: এগুলো
0: এটা।
1: এগুলো কিন্তু মানে ওই সময়ের ক্ষেত্রে মূল্যটা বেশি রাখে, কারণ যখন দেখবেন আপনি পরিবেশের সঙ্গে মিলে মিশে আছেন তখন কিন্তু আপনার মেজাজ বেশ ভালোই থাকবে।
0: হুম
1: আর আপনি যখন হয়তো হয়তো চিত্ত বিরক্ত হয়ে আছেন, সেই
0: হুম
1: ক্ষেত্রে
0: হুম
1: আপনার কিছু আরো আরো বিরক্তিকর হয়তো প্রসঙ্গ এসে পড়লো, সেই ক্ষেত্রে কিন্তু তখন মানুষ অনেকটাই বিরক্ত ভাব হয়,
0: হুম হুম হুম
1: তখন কিন্তু মানুষের মেজাজটা অনেক সময় হারিয়ে ফেলে
0: হুম
1: এবং
0: বেশ
1: সেই ক্ষেত্রে কিন্তু অনেক কটু কথা বলে ফেলে।
0: বেশ
1: তাই
0: বেশ
1: এগুলো যতটা সংযত রাখা
0: হুম
1: যায়
0: হুম
1: নিজেকে
0: হুম
1: ততটাই ভালো, কারণ তাহলে আমাদের পরিবারটা বা আমাদের আশেপাশের পরিবেশটা ঠিক মতো থাকবে।
0: হুম
1: তাই এগুলো কিন্তু লক্ষ্য রাখা আমাদের
0: হুম
1: অবশ্যই
0: হুম
1: প্রয়োজন।
0: খুব ভালো লাগলো বঙ্কিমবাবু, আপনি
1: হ্যাঁ দিদি
0: ফোন করে
1: আমাকে
0: আপনার
1: ভালো
0: মতামত জানালেন। হ্যাঁ ধন্যবাদ, ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা। এই অনুষ্ঠানে আমাদের সাথে কথা বলতে আপনারা ফোন করুন এই নাম্বারে 9434076705, 9434076705। চলে যাই আজকের পরবর্তী গানে। শিল্পী অরিজিৎ সিং, বিয়ে বিভ্রাট ছায়াছবি থেকে।

0: শ্রোতা বন্ধুরা, একজন শ্রোতা বন্ধু অপেক্ষা করে আছেন, দেখে নি কে আছেন। হ্যালো,
1: হ্যালো, হ্যাঁ
0: হ্যাঁ,
1: নমস্কার দিদি ভাই,
0: কে বলছেন?
1: আমি শঙ্কর বাগ বলছি হুগলি থেকে।
0: নমস্কার।
1: দিদি আজকে আমি আপনাদের এই অনুষ্ঠানে প্রথমবার শুনছি,
0: আচ্ছা,
1: আর আজকে আমি আমি অনেক দূর থেকে অ্যাপের মাধ্যমে আপনাদের অনুষ্ঠানটা
0: হ্যাঁ
1: শুনছি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসংখ্য
1: আর দিদি
0: ধন্যবাদ
1: আপনার না,
0: আপনাকে। আপনি,
1: আমি আজকেই অ্যাপটা ডাউনলোড করেছি আকাশবাণী শিলিগুড়ি।
0: হ্যাঁ,
1: আর দিদি আপনার নামটা একটু জানতে পারলাম না, আমি একটু যদি বলেন খুব ভালো হয়।
0: আমি তানিয়া,
1: হ্যাঁ
0: তানিয়া, তানিয়া,
1: বুঝতে
0: আমি,
1: পারলাম না। হ্যালো,
0: আমার নাম তানিয়া।
1: তানিয়া? ও
0: হ্যাঁ
1: আচ্ছা,
0: হ্যাঁ, বলুন।
1: ও আচ্ছা। আর দিদি আজকে যে মেজাজটা নিয়ে হচ্ছে
0: হ্যাঁ,
1: কথা, আমি
0: আজকে
1: বলবো
0: মেজাজ
1: মেজাজ,
0: পরিবর্তন নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ মেজাজ পরিবর্তনের কথা বলছি।
0: হ্যাঁ,
1: আর দিদি মেজাজ পরিবর্তন, আমরা অনেক সময়, এই যেমন আমরা কলকাতায় কাজ করি, কাজের
0: হুম হুম
1: ক্ষেত্রে অনেক সময় মানে যখন মানে মাথা তখন ঠিক থাকে না, হয়তো মা যে আমার যে কথাটা বলা উচিত নয় সেইটা
0: হুম
1: অনেক সময় দুম করে মানে মানে মুখ থেকে বেরিয়ে যায়, বলে
0: হ্যাঁ,
1: ফেলি।
0: সেটা
1: দেখো
0: নিয়ে আপনার
1: দেখো
0: হয়তো
1: আমরা
0: পরে অনুশোচনাও হচ্ছে, তাই তো? হঠাৎ করে
1: না
0: কেন
1: না আমি
0: আপনি
1: কাজের,
0: এতটা? হ্যাঁ
1: হ্যাঁ আমি আমি যখন কাজের শেষে যাই, যখন শেষটা হয়ে যায় তখন মনে করি যা এই কথাটা আমার বলাটা ওনাকে উচিত হয়নি,
0: হুম
1: মানে
0: হুম
1: উনি
0: হুম
1: হুট করে বলে ফেললাম, উনি কি না
0: হুম
1: কি
0: হুম
1: আমার
0: হুম
1: আমার ব্যাপারে ভাবলো,
0: হুম হুম হুম
1: মনে করলো যে ওনার সঙ্গে এত একটা বন্ধুত্বের খাতিরও ছিল, যে কথাবার্তা ছিল,
0: হুম
1: কিন্তু
0: হুম
1: হঠাৎ করে আমাকে কাজের ক্ষেত্রে এটা আমি ভুল খুব একটা করিও নি, কিন্তু
0: হুম
1: এরকম
0: হুম
1: কথা
0: হুম
1: উনি
0: হুম
1: কি বলতে পারলেন? উনি
0: হুম
1: আমাকে আজ
0: হুম
1: পর্যন্ত কোনো কথা এরকম ধরনের বলেননি, কিন্তু
0: হুম
1: আজকে হঠাৎ কেন বলে ফেললেন?
0: হুম
1: তখন এইটা আমার মানে কাজের শেষের দিকে আমার এটা মনে হয় যে এটা আমার একদমই নতুন মানে মেজাজ হিসেবে বলা উচিত নয়, কিন্তু
0: হুম হুম
1: মাথা গরমে হিসাবে মানে ভুল করে মানে
0: হ্যাঁ
1: বলা হয়ে গেল।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ, অসংখ্য
1: একদম।
0: ধন্যবাদ। এই নিয়েই আজকে আমাদের আলোচনা চলছে যে হঠাৎ করে যে
1: আর
0: আমাদের,
1: ভালো লাগলো দিদি, হ্যাঁ
0: হ্যাঁ
1: ভালো লাগলো দিদি ভাই, আজকে আপনাদের অনুষ্ঠানটা আমি প্রথমবার আসতে পেরেছি, মানে আমি আজকেই প্রথম শুনছি
0: আচ্ছা
1: আকাশবাণী
0: আচ্ছা
1: শিলিগুড়ি
0: আচ্ছা,
1: মানে অ্যাপের
0: শুনতে
1: মাধ্যমে,
0: থাকবেন
1: যেহেতু আমাদের
0: আকাশবাণী
1: এখানে
0: শিলিগুড়ি।
1: একদম।
0: হ্যাঁ, এবং আপনার
1: হ্যাঁ
0: মতামত জানাবেন অবশ্যই ফোন করে।
1: হ্যাঁ ভালো থাকবেন দিদি ভাই,
0: অসংখ্য
1: ধন্যবাদ।
0: ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলা ছায়াছবির লাইভ ফোন ইন গানের অনুষ্ঠান আনন্দধারা। আজকে এই অনুষ্ঠানে আমাদের বিষয় ভাবনার মধ্যে রয়েছে মুড সুইং বা মেজাজ পরিবর্তন। শ্রোতা বন্ধুরা, আপনারা এই বিষয়ে আমাদেরকে ফোন করে আপনাদের মতামত জানাতে পারেন 9434076705। চলে যাই আমাদের পরের গানে। যেহেতু আগামীকাল শ্রদ্ধেয় শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের জন্মদিন 11ই অগস্ট, তাঁকে স্মরণ করে এখন তাঁর কণ্ঠে শুনে নেব একটি বাংলা ছায়াছবির গান, নীলাচলে

0: শ্রোতা বন্ধুরা, একজন বন্ধু অপেক্ষা করে আছেন, দেখে নি। হ্যালো,
1: হ্যাঁ, নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: হ্যাঁ বলুন, নিতাইবাবু কেমন আছেন বলুন।
1: হ্যাঁ, ভালো আছি, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। বলুন, আজকে আমাদের বিষয় রয়েছে মুড সুইং বা মেজাজ পরিবর্তন, এ নিয়ে আপনি কিছু বলতে চান?
1: কি বললেন?
0: মেজাজ পরিবর্তন আজকে আমাদের বিষয়,
1: আচ্ছা, মেজাজ পরিবর্তন।
0: হ্যাঁ, হঠাৎ করে যে
1: হ্যাঁ
0: আমাদের রাগ হয় বা হঠাৎ
1: হ্যাঁ
0: করে
1: হ্যাঁ
0: যে
1: হ্যাঁ
0: আমাদের ভালো লাগে, হঠাৎ করে আমাদের যে একটা বিরক্তি ভাব আসে, হ্যাঁ এরকম
1: ভাব
0: হঠাৎ
1: আসে।
0: করে হয় তো,
1: হ্যাঁ
0: তো আপনার কি কখনো
1: হ্যাঁ
0: এরকম হয়েছে?
1: হ্যাঁ হ্যাঁ আমারও
0: হ্যাঁ
1: ধরুন মাঝে মাঝে হয়,
0: হ্যাঁ
1: জানেন
0: হ্যাঁ
1: তো, ধরুন মেজাজ পরিবর্তন মাঝে মাঝে হয়।
0: হুম
1: কিন্তু আমি একটা খুব মেজাজ করি না, কারণ মেজাজ করলে একটু অসুবিধা হয়, কারণ তখন তো অনেক সেরকম জ্ঞান থাকে না যে কি বলবো কি না বলবো, তখন আগের
0: হুম হুম
1: মাথায়
0: হুম হুম
1: তো ধরুন সেইটা আমি একটু চিন্তা ভাবনা করি, কিন্তু কথা বলি। হ্যাঁ,
0: হুম হুম
1: তো যখন থাকতে না পারি তখন কিন্তু আমি বাইরে চলে যাই।
0: হুম
1: হ্যাঁ,
0: হুম
1: তখন মনটা একটু শান্ত হয়।
0: হুম
1: তারপর যখন বাড়ি ফিরে আসি তখন আবার ঠিকঠাক হয়ে যাই।
0: হুম
1: তো মেজাজ কিন্তু খুব খারাপ জিনিস। হ্যাঁ, হঠকারিতা মেজাজ খুব খারাপ জিনিস, কারণ মেজাজের মাধ্যমে বহুত কিছু হতে পারে। তো
0: হ্যাঁ হ্যাঁ
1: সেই জন্য আমি
0: বলুন।
1: বলবো একটু
0: হুম
1: শান্ত থাকা উচিত।
0: হুম
1: হ্যাঁ
0: হ্যাঁ, মেজাজ পরিবর্তন আমাদের সবসময় যে আমরা ইচ্ছা করি আমাদের হয় তা কিন্তু নয়, বিভিন্ন
1: না,
0: কারণ আছে এর পেছনে, ঠিক
1: বিভিন্ন
0: আছে?
1: কারণে
0: হ্যাঁ
1: হয়,
0: হ্যাঁ,
1: বিভিন্ন কারণে
0: তো
1: হয়।
0: ঠিক আছে, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, ভালো
1: হ্যাঁ,
0: লাগলো
1: ভালো
0: আপনার
1: থাকবেন,
0: সঙ্গে কথা বলে,
1: নমস্কার।
0: ঠিক আছে।
1: হ্যাঁ,
0: হুম
1: ভালো
0: হুম
1: থাকবেন।
0: মুড সুইং বা মেজাজ পরিবর্তন, হঠাৎ করে খুব ভালো লাগা থেকে হঠাৎ করে খুব মন খারাপ, রাগ বা বিরক্তি ভাব আসা, এগুলি প্রধানত কিছু কারণের জন্যই আমাদের হয়, প্রত্যেকেরই এই মেজাজ পরিবর্তনটা হয়। একটা প্রধান কারণ হরমোনের পরিবর্তন, হরমোনাল চেঞ্জেসের জন্য অনেক সময় আমাদের মুড সুইং বা মেজাজ পরিবর্তন হয়। মানসিক চাপ থাকলে এটা হতে পারে, ঘুমের সমস্যা হলে হতে পারে, বা আচমকা কোনো পরিবর্তন আপনার জীবনে আসলেও কিন্তু মেজাজ পরিবর্তন হতে পারে। একজন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, দেখে নি কে আছেন। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ কে বলছেন? হ্যাঁ বলুন।
1: মেজাজ নিয়ে কথা কইতেছেন তো?
0: হুম
1: মেজাজ তো, হ্যাঁ মেজাজ তো কাজ করতে গেলে কত রকমের ভুল হয়,
0: হুম হুম
1: মেজাজ হয়ে যায়।
0: হুম ঠিক আছে পরিতোষবাবু, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
1: হ্যাঁ,
0: হ্যাঁ
1: ভালো হলো গান
0: হ্যাঁ,
1: হচ্ছে চালান।
0: শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাই পরের গানে, শিল্পী কুমার শানু, ভালোবাসা ছায়াছবি থেকে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা। আজকে আমাদের বিষয় ছিল মেজাজ পরিবর্তন বা মুড সুইং। এই বিষয়ে অনেক শ্রোতা বন্ধু তাদের নিজস্ব মতামত আমাদের ফোন করে জানিয়েছেন। আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে গেলে ডায়াল করবেন এই নাম্বারে 9434076705। আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই ইতি টানতে হচ্ছে, সময় সমাপ্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ি। ধন্যবাদ।

আকাশবাণী শিলিগুড়ি। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, সিকিমের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। সর্বাধিক বৃষ্টিপাতের পরিমাণ ডেন্টাম 4 সেন্টিমিটার, ট্যাডং 4, গ্যাংটক 4, শিবগিয়ার 3 সেন্টিমিটার, ডেনথাম 3, সিঙ্গিক 3, মঙ্গন 2, দার্জিলিং 2, প্যাকিয়ং 2, মাজিতার 1 সেন্টিমিটার এবং ধূপগুড়ি 1 সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাস। আগামী 7 দিনে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এক সতর্কীকরণ বার্তায় জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের মালদা ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার 2-1টি স্থানে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টায় বয়ে যাওয়ার সতর্কী বার্তা রয়েছে। শুনলেন আবহাওয়ার খবর। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি। হিয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট, আলিপুর, কলকাতা। জেনারেল ওয়েদার বুলেটিন। লাইট টু মডারেট রেইনফল অকার্ড এট মোস্ট প্লেসেস ওভার সিকিম। ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড এট মেনি প্লেসেস ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ সাউথ হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল। চিফ অ্যামাউন্ট অফ রেইনফল রিসিভড: ডেন্টাম 4 সেন্টিমিটার, ট্যাডং 4, গ্যাংটক 4, শিবগিয়ার 3, ডেনথাম 3, সিঙ্গিক 3, মঙ্গন 2, দার্জিলিং 2, প্যাকিয়ং 2, মাজিটার 1, ধূপগুড়ি 1 সেন্টিমিটার ইচ। ওয়েদার ফোরকাস্ট ফর নেক্সট 7 ডেজ: লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার এট মেনি প্লেসেস ওভার অল ডিস্ট্রিক্টস অব সাউথ হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। ওয়েদার ওয়ার্নিং ফর নেক্সট 7 ডেজ: থান্ডারস্টর্ম উইথ গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড লাইটনিং ভেরি লাইকলি টু অকার এট 1 or 2 প্লেসেস ওভার মালদা, নর্থ অ্যান্ড সাউথ দিনাজপুর ডিস্ট্রিক্টস অফ সাউথ হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল। That's conclude for weather today. Please stay tuned with us. Our next announcement in Bangla. এখন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি। প্রথমে আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 মেগাহার্জে সন্ধ্যে 6:05 বাংলা আধুনিক গানের অনুষ্ঠান গানের ভেলা। সন্ধে 7:00 জয়মালা, রাত 8:00 শুনবেন হাওয়া মহল। 8:15 চিত্রলোক, রাত 9:00 আপকে লিয়ে। 9:30 আজ কে ফানকার, রাত 10:00 শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান ছায়াগীত। 10:30 ঢালতি যায় রাত। এখন আজকে আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্জে সন্ধ্যে 6:05 শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মেঠো সুর। 6:40 প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে শুনবেন ভাওয়াইয়া।

অঞ্জনা রায়। 7:05 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, রাত 8 লাইভ ফোন ইন হিন্দি অথবা বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 8:15 শুনবেন সংসদ পর্যালোচনা, 8:30 আধুনিক গান শিল্পী শচীন দেব বর্মন, 9:15 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন গজল, 9:30 গানে গানে, 10:30 শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। শুনলেন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি। এখন আজকের ট্রাফিক বুলেটিন, সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন, 10 আগস্ট 2026 সোমবার। গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল ধীরগতির হতে পারে, যানজট রাস্তার কাজ চলছে। দার্জিলিং মোড়, NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাসারি মোড়, NH10 শালুগাড়া শাহুডাঙ্গি থেকে আমবাড়ি লিংক ব্রিজ, জলপাইগুড়ি থেকে বাগডোগরা ইসলামপুর এবং উল্টো পথে চলাচলকারী ছোট যানবাহনগুলিতে বিশেষভাবে রাত 9 থেকে সকাল 8 পর্যন্ত ঘোষপুকুর বাইপাস এবং নৌকাঘাট NBMC রুট এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। মহানন্দা ব্যারেজ ব্রিজের খারাপ অবস্থা এবং ভারী পণ্যবাহ যানবাহনের চাপের কারণে এই রুটে যানজট হতে পারে। যানজট এড়াতে গাড়ি চালকরা দার্জিলিং মোড় থেকে HC রোড রুট ব্যবহার করতে পারেন। শ্রাবণ সোমবার উপলক্ষে বাগডোগরা রুট থেকে নকশালবাড়ি রোডমুখী যান চলাচল সকাল 6 থেকে বিকেল 5 পর্যন্ত ধীর গতির হতে পারে। শালুগড়া হাট থেকে শালুগড়া সকাল 9 থেকে রাত 8 পর্যন্ত যানজটের সম্ভাব্য সময়। শিলিগুড়ি ট্রাফিক পুলিশ আপনাকে সাহায্য করতে আমাদের সহযোগিতা করুন। শুনলেন আজকের সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন, আকাশবাণী শিলিগুড়ি। এখন বিজ্ঞাপন।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মেঠো সুর।

নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি লাইভ ফোন ইন অনুষ্ঠান মেঠো সুর। এই অনুষ্ঠানে আপনারা আজকে শুনবেন কিছু লোকগীতি। প্রথমেই শুনবেন

0: শ্রোতা বন্ধুরা, প্রথমেই শুনবেন আজকে মেঠো সুরে তিলকচন্দ্র বর্মনের কণ্ঠে কিছু ভাবাইয়া। কথা বলতে বলতে একজন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন আমাদের জন্য ফোনে। হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ, কে আছেন, নাম বলুন। হ্যাঁ বলুন।
1: একটা লোকগীতি গান দেন।
0: হ্যাঁ, লোকগানের অনুষ্ঠান, যখন লোকগীতেই শোনাবো, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ। আমরা প্রথম গানটি শুনে নিচ্ছি আজকে তিলকচন্দ্র বর্মনের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মেঠো সুর। এই অনুষ্ঠানে আপনারা শুনছেন কিছু মেঠো গান, কিছু লোকগীতি, কিছু ভাবাইয়া। একজন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন। হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি ধূপগুড়ি থেকে বলছি, জনার্দন প্রামাণিক।
0: নামটা আর একবার বলুন।
1: জনার্দন প্রামাণিক।
0: জনার্দন প্রামাণিক,
1: হ্যাঁ
0: হ্যাঁ নমস্কার,
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: আকাশবাণী প্রত্যেকটি অনুষ্ঠান
0: হুম
1: সুন্দর ও মাধুরী ভাষায় যেভাবে পরিবেশন হয়,
0: হুম
1: এর ফলে আকাশবাণীর সঙ্গে আমাদের মনের গভীর সম্পর্ক স্থাপন হয়ে যায়।
0: হ্যাঁ হ্যাঁ
1: শ্রোতা বন্ধুরাও তাদের মূল্যবান মতামত আকাশবাণীকে উপহার দিয়ে থাকেন,
0: হুম
1: আমরা সমৃদ্ধ হই।
0: হুম
1: তাই আমি আকাশবাণী এবং উপস্থাপক ও শ্রোতা বন্ধুদের দ্বারাই শ্রদ্ধা ও নমস্কার।
0: ধন্যবাদ আপনাকে।
1: নগেন্দ্রনাথ শ্রী শর্মার একটি গান শোনার আমি আশাবাদী।
0: আচ্ছা, আজকে আমি চেষ্টা করছি, আমাদের আমি আপনাকে যদি পারি অবশ্যই শোনাবো।
1: ধন্যবাদ।
0: হ্যাঁ ধন্যবাদ, ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, চলে যাই আমরা আমাদের পরের গানে। শিল্পী তিলক চাঁদ বর্মণ।

0: একজন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, দেখে নি কে আছেন।
1: হ্যালো
0: হ্যালো,
1: দিদিভাই নমস্কার।
0: হ্যাঁ কে বলছেন?
1: আমি

0: বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মন্ডল দিদি ভাই।
1: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ নমস্কার দিদি ভাই, নমস্কার। বলছি যে দিদি ভাই, আমার একটা পছন্দের শিল্পী হচ্ছে সহজ মায়ের, একটা যদি কোনো গান আপনার সংগ্রহে থাকে শোনাবেন, আর নাহলে যেরকম ভাবে অনুষ্ঠান হচ্ছে সেটাই। আজকে কিছু বিষয় রেখেছেন দিদি ভাই?
1: না আজকে বিষয় হচ্ছে এই লোকগান নিয়ে।
0: আচ্ছা আচ্ছা, লোকগান। লোকগান তো আমাদের সত্যি সংস্কৃতিকে ধারক এবং বাহক। এই সংস্কৃতি লোকসঙ্গীতের মাধ্যমে আমরা বুঝতে পারি, এবং সেই মানে লোকসঙ্গীত লোককে শিক্ষা দেওয়ার সঙ্গীত দিদি ভাই। এই হচ্ছে আমাদের লোকসঙ্গীতের চর্চা আমরা করি এবং আমাদের খুব ভালো লাগে দিদি ভাই। হ্যাঁ শুনি, এবং মানে লোককে বলতেও ভালো লাগে যে আমাদের বীরভূমে যেমনি পূর্ণ দাস বাউল, লক্ষণ দাস বাউল, এরা সত্যি করে ওনারা যেভাবে, তার সাথে রবীন্দ্রনাথও আমাদের মানে যুক্ত আছেন দিদি ভাই। রবীন্দ্রনাথও অনেক বাউল অঙ্গের গান লিখে গেছেন দিদি ভাই
1: আমাদের।
0: হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা কিন্তু
1: সারি গান, বাউল গান রবীন্দ্রনাথের প্রচুর রয়েছে, তাই তো?
0: প্রচুর আছে, প্রচুর আছে দিদি ভাই। তো ওনাকেও আর কি মানে শতকোটি প্রণাম দিদি ভাই। রবীন্দ্রনাথকে আর আমরা পাবো কিনা জানি না, কিন্তু এই মানে গানের মাধ্যমে তাকে আমরা পাই। আরেকজন আছে আমাদের বীরভূমের, সে হচ্ছে মানে ওই দাস, কি দাস, ওটা ওই যে আমাদের ছবি তুলেছিলাম, বড় লোকের বিটিল, তারপরে আপনার ইয়ে রতন কাহার দিদি ভাই। হ্যাঁ, তো উনি মানে ওনার সান্নিধ্যে আমি যে আসতে পেরেছি দিদি ভাই, এবং উনি আমার, আমি ওনার সত্যি করে ওনার সান্নিধ্যে গিয়ে দেখা করে সঙ্গে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম। হ্যাঁ, আমাদের বীরভূমের বেতার সত্যিভাবে শ্রোতা পরিবারের সময় এসেছিলেন, এবং উনি সেই মানে গানটা করেছিলেন বড় লোকের বিটিল, মানে লিখেছিলেন স্বপ্না চক্রবর্তী গানটা করেছিলেন। সত্যি করে উনিও একজন মানে বাউল মানে মানে লেখক। এই হচ্ছে আমাদের বীরভূমের, তো এটাই বললাম দিদি ভাই।
1: আমি চেষ্টা করছি সহজ মার গান। হ্যাঁ আপনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই শোনাবো। না আমাদের তো এটাই কাজ, শ্রোতা বন্ধুদের আমাদের অনুরোধ।
0: কোনো অভিযোগ নেই, কোনো অনুযোগ নেই, আমি আপনাদের অনুষ্ঠানে আসতে পারি এটাই আমার অনেক সব থেকে।
1: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, বীরভূম থেকে আমাদের একজন শ্রোতা বন্ধু প্রবীর কুমার মণ্ডল, উনি অনুরোধ করেছেন সহজ মার একটি লোকগীতি। এখন সেই গানটি, সহজ মার একটি লোকগীতি প্রবীরবাবুর জন্য।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মেঠো সুর। এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে ডায়াল করুন এই নাম্বারে 9434076705। বলতে বলতেই একজন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, দেখে নি কে আছেন। হ্যালো।
1: হ্যাঁ, হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি বাসুদেব রায়।
0: হ্যাঁ, কোথা থেকে বলছেন?
1: আমি বলতেছি গোলাবাড়ি জলপাইগুড়ি।
0: আচ্ছা, শুভ সন্ধ্যা
1: দিদি ভাই, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমাদের জলপাইগুড়িতে কিন্তু লাহংকারী, শুনছেন না কথা লাহংকারী?
0: হ্যাঁ হ্যাঁ,
1: যেটা আমাদের দেশি ভাষায় বলে তুক্ষা গান।
0: হুম হুম,
1: হ্যাঁ, আমি কিন্তু অনেক তুক্ষা গান করি,
0: আচ্ছা
1: বাচ্চা থেকে করি আসতে।
0: আচ্ছা,
1: আমার কাছে অনেক তুক্ষা গান আছে, গলার অসুবিধার জন্য একটু তবু অনুষ্ঠানে যাই। যেমন ওই মানে জন্মাষ্টমী,
0: হুম হুম,
1: রাধার অষ্টমী,
0: হুম
1: উত্থান একাদশী,
0: হুম হুম,
1: এইগুলোতে নিমন্ত্রণ করে বাড়িতে
0: আচ্ছা
1: তখন যাই।
0: আচ্ছা,
1: আমার
0: মানে আপনি পালা গান করেন, তাই তো? পালা গান?
1: পালা গান না, পালা গান না,
0: আচ্ছা,
1: এটাকে বলে
0: তুক্কা।
1: লাহংকারী বা মনশিক্ষা।
0: আচ্ছা আচ্ছা, বেশ।
1: এই গানগুলো আমাদের জলপাইগুড়িতে আগে খুবই ছিল।
0: আচ্ছা
1: হ্যাঁ, এখন একটু কমাই গেছে, সেই যখন লোকজন নাই।
0: হ্যাঁ,
1: আর এই সমস্ত গান তো সব শাস্ত্র গ্রন্থ থেকেই এইগুলো গানগুলো
0: হ্যাঁ
1: রচনা করা।
0: হ্যাঁ হ্যাঁ,
1: খুব কঠিন ভাষা কিন্তু,
0: একদম একদম,
1: সবাই পারে না।
0: না খুবই ভালো লাগলো আপনার সঙ্গে কথা
1: যেমন
0: বলে।
1: আমার একটা
0: হ্যাঁ
1: মানে সাধন মার্গের গান,
0: হ্যাঁ,
1: এই মানে অষ্টধাতুর দেহখানি, মধ্যে ভরা আছে পানি,
0: হুম
1: চালাইতেছে খুব কম পানি,
0: হুম,
1: ও সে হাওয়ার বেগে হয় প্রবল,
0: আচ্ছা বাহ,
1: যদি যাবে প্রেম বাজারে দাঁড়াইও না বালু চরে,
0: হুম হুম,
1: দিক দর্শন যন্ত্র হাতে সোজা পথে চল।
0: বাহ,
1: হ্যাঁ, এই সমস্ত সাধন মার্গের গান।
0: হ্যাঁ
1: হ্যাঁ,
0: খুব ভালো লাগলো।
1: কুম্ভকতে দম আটকাইয়ে ধীরে ধীরে করো মণিপুরের সন্ধান,
0: হুম
1: উপরে জ্বলে পরশমণি, নিচে ঘুমায় হস্তফণি,
0: হুম,
1: হং শব্দে উঠে ধ্বনি, সহং শব্দে হয় চলাচল, যাবি যদি আয় না ছুটে,
0: হুম
1: শুন তোরে কই ওরে অবোধ মন, ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার,
0: হুম,
1: নাই সে নাই সে পথের সন্ধান,
0: বেশ,
1: যাবি যদি আয় না ছুটে, শুন তোরে কই ওরে অবোধ মন।
0: বেশ,
1: এগুলো হচ্ছে সাধন মার্গের গান।
0: হ্যাঁ হ্যাঁ, এগুলো হারিয়ে যাচ্ছে বাসুদেব বাবু আপনাদের জন্য। হ্যাঁ, আপনাদের জন্য যদি আপনারা পারেন, হ্যাঁ আপনারা ছড়িয়ে দিন নতুন প্রজন্মের কাছে, যাতে এই জিনিসগুলো, সেই সেই, ঠিক আছে বাসুদেব বাবু, খুব ভালো লাগলো আপনি ফোন করলেন, সাথে থাকুন। চলে যাই আজকের পরের গানে, পরের গান শুনবো আমরা অষ্টমী রায়ের কণ্ঠে, ভাওয়াইয়া।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মেঠো সুর। এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে কথা বলতে ডায়াল করুন এই নাম্বারে 9434076705। একজন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন। হ্যালো,
1: শুভ সন্ধ্যা, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি
0: বিপ্লব কুমার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? শক্তিগড় থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ
1: বেশ ভালো অনুষ্ঠান হচ্ছে, মাটির মানুষ মেঠো সুরে গান। আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি মাটির গানে এবং উত্তরবঙ্গের যে লোক সংস্কৃতির ধারণ বাহক সেই প্রফুল্ল কুমার সিংহ মহাশয়ের অপেক্ষায় আছে, ফোনের অপেক্ষায়। তার কাছ থেকে আমরা অনেক কিছু তথ্য তথ্য জানতে পারবো। উনি নিজে একজন লোক সংস্কৃতির লোক, উনি ঠিকাজ থেকে শুরু করে ঘাটে ঘাটে কৃষি পণ্য বিক্রয়, প্রকৃতপক্ষে মাটির মানুষ। এবং উনি পালা গান জাতীয় গানও করেন, পাতার বাঁশি বাজান। উনি আকাশবাণীর সাথেও খুব জড়িত। ওনার গুণের শেষটাই আমার ছেলের বয়সী বয়স, কিন্তু আপনাদের আকাশবাণীর মাধ্যমে আমার সঙ্গে বন্ধু হয়ে গেছে।
0: আচ্ছা,
1: কথা সবসময় ভাবি।

0: আচ্ছা
1: ভালো হচ্ছে। আর নওহাট ব্রহ্মচারী
0: হ্যাঁ
1: অথবা কার্তিক দাস বাউলের গান শুনলে খুশি
0: আচ্ছা
1: হব।
0: আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, হ্যাঁ
1: নমস্কার।
0: নমস্কার। একজন শ্রোতা বন্ধু শক্তিগড় থেকে আমাদের অনুরোধ করেছেন প্রহ্লাদ ব্রহ্মচারীর একটি লোকগীতি, এখন শুনুন আপনার জন্যে।

আপনারা শুনলেন বিপ্লব কুমার শিকদার, শক্তিগড়ের একজন শ্রোতা বন্ধু। ওনার প্রহ্লাদ ব্রহ্মচারীর গানের একটি আবেদন ছিল, উনি শুনতে চেয়েছিলেন, আপনারা শুনলেন সেই গান। আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মেঠো সুর, লোকগীতির অনুষ্ঠান। আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

আকাশ বাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে ভাওয়াইয়া শিল্পী অঞ্জনা রায়।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে ভাওয়াইয়া শিল্পী অঞ্জনা রায়। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।

কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত প্রাদেশিক নেপালি সমাচার।

শ্রোতা বন্ধুরা, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে গোলমাল ছায়াছবি থেকে।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন দো গুলাব ছায়াছবি থেকে কিশোর কুমার এবং আশা ভোঁসলের কণ্ঠে।

ইয়ে ওয়াদা রাহা ছায়াছবি থেকে শুনলেন কিশোর কুমার এবং আশা ভোঁসলের কণ্ঠে এই হিন্দি ছায়াছবির গানটি। আজকের মতো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ এবং পরে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: सरकारको प्रतिबद्धताले विशिष्ट प्रजातिलाई भावी पुस्ताका लागि जोगाइराख्न प्रेरक उदाहरण प्रस्तुत गरेको उल्लेख गर्नुभयो। मन्त्री भूपेन्द्र यादवको उक्त लेखमा सिंहहरूको 2025 संख्या 891 पुगेको उल्लेख गरिएको छ। अब अन्तर्राष्ट्रिय प्रसङ्ग। यस वर्षकै शक्तिशाली मानिएको आँधी ताइफुन डल्फिन चीनको पूर्वीय तटीय क्षेत्रमा ठोकिएपछि साङ्घाई सहितका क्षेत्रबाट 10,00,000 बढी मानिसलाई सुरक्षित स्थानमा सारिएको छ। 150 किलोमिटर प्रति घन्टाको गतिमा आएको यो आँधीका कारण साङ्घाईमा झन्डै 1,000 उडानहरू रद्द भएका छन् भने डिस्नील्यान्ड लगायतका मुख्य पर्यटकीय स्थानहरू बन्द गरिएका छन्। सहरी क्षेत्र जलमग्न भई व्यापारिक प्रतिष्ठानहरू डुबानमा परेका छन्। वर्तमानमा आँधी केही कमजोर भए पनि साङ्घाई, सान्डोङ र हेनानसहितका धेरै प्रान्तहरूमा अझै भारी वर्षाको चेतावनी दिएको छ। अब अन्तमा यस प्रसारणका मुख्य समाचार पुनः एकपल्ट सुन्नुहोस्। संसदद्वारा ब्याङ्कर्स बुक्स एभिडेन्स बिल 2026 पारित। लोकसभाद्वारा न्यायाधिकरण
1: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদে আজ কর এবং অন্যান্য আইন সংশোধনী বিল 2026 এবং ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 পাশ হয়েছে। লোকসভায় পাশ হয়েছে ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026। নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি তৎপরতার অভিযোগ সহ একাধিক ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের বাদ অধিবেশন আজও দফায় দফায় ব্যাহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে এবছরে কমনওয়েলথ গেমসে পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। 80তম স্বাধীনতা দিবস উদযাপনে এবছর দেশের যুবশক্তি এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দেশের যুব সমাজের অবদান বিশেষভাবে গুরুত্ব পাবে। পুরুষদের সিঙ্গলসে বিশ্বের 1 টেনিস খেলোয়াড় ইটালির জানিক সিনার হাঁটুর চোটের কারণে আসন্ন সিনাটি ওপেন টেনিস টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। সংসদে আজ কর এবং অন্যান্য আইন সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। বিলটি রাজ্যসভায় অনুমোদনের পর আলোচনার জন্য লোকসভায় পাঠানো হয়। বিলটি ইতিমধ্যেই লোকসভায় অনুমোদিত হয়েছে। বিলটি 2007 সালের পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট অ্যাক্ট, 2025 সালের আয়কর আইন এবং 2026 সালের অর্থ আইনে সংশোধনের জন্য সংসদে আনা হয়। চলতি আর্থিক বছরে 5 জুন উত্থাপিত আয়কর আইন সংশোধনী অধ্যাদেশের পরিবর্তন করে এই বিলটি আনা হয়েছে। রাজ্যসভায় ছাড়পত্র মেলায় সংসদে আজ ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 পাশ হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি সভায় পেশ করেন। লোকসভায় বিলটি আগেই পাশ হয়েছিল। এই বিলে ব্যাংকার্স বুক সংক্রান্ত সাক্ষ্য প্রমাণের আইনকে আরও আধুনিক এবং বর্তমান ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য করে তোলার সংস্থান রয়েছে এই বিলে। কোনো ব্যাংকার্স বুকের ইলেকট্রনিক্স বা ডিজিটাল নথিও তথ্য প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য এবং আইনত বৈধ হবে বলে বিলে উল্লেখ করা হয়েছে। লোকসভায় আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল বিরোধীদের হৈহট্টগোলের মধ্যেই বিলটি সভায় পেশ করেন। এই বিলের লক্ষ্য বিভিন্ন ট্রাইব্যুনালের চেয়ারপারসন এবং সংসদের নিয়োগ এবং তাদের কাজকর্মের স্বচ্ছতা আনা, যোগ্যতার ক্ষেত্রে অভিন্ন মাপকাঠি, স্বাধীনভাবে কাজের সুযোগ নিশ্চিত করা। এছাড়াও একটি জাতীয় ট্রাইব্যুনাল কমিশন গঠনের প্রস্তাব রয়েছে এই বিলে। শ্রী মেঘাওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারের কাজ চলছে তারই অঙ্গ হিসেবে এই বিল আনা হয়েছে। মন্ত্রী বলেন, আধুনিক, স্বাধীন এবং অভিন্ন ট্রাইব্যুনাল ব্যবস্থা তৈরির প্রস্তাব রয়েছে এই বিলে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন, পেট্রোলের সঙ্গে ইথানলের মিশ্রণ 20% থেকে বাড়ানোর বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে শ্রী গোপী বলেন, শুধুমাত্র বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা এবং সংশ্লিষ্ট সকল অংশীদারদের পরামর্শের পরই ইথানল মিশ্রণের পরিমাণ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হবে। নীতি আয়োগ, গাড়ি নির্মাতা সংস্থা, কারিগরি সংস্থার সঙ্গে আলোচনার ভিত্তিতে বৈজ্ঞানিক উপায় যাচাই করে ধাপে ধাপে ইথানল মিশ্রিত পেট্রোল কর্মসূচি চালু হয়েছে বলেও তিনি জানান। নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি তৎপরতার অভিযোগ

0: সহ একাধিক ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের অধিবেশন আজও দফায় দফায় ব্যাহত। লোকসভার অধিবেশন দিনের মতন মুলতুবি হয়ে গেছে। দ্বিতীয়বার মুলতুবি হওয়ার পর দুপুর দুটোয় ফের নিম্নকক্ষের অধিবেশন বসলে বিরোধী সদস্যরা নিটুষিত সরব হন এবং এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতির দাবি জানাতে থাকেন। চিৎকার ও চেঁচামেচির মধ্যেই ট্রাইব্যুনাল সংস্কার বিল পাশ হয়। সরকার প্রশ্ন ফাঁস নিয়ে ছাত্র বিক্ষোভ এবং এ সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ ব্যাপারে সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত রয়েছেন। বিরোধীদের সংসদে শৃঙ্খলা বজায় রাখার এবং সবার কাজে বাধা সৃষ্টি না করার আবেদন জানান তিনি।
1: मेरा अनुरोध है कांग्रेस पार्टी और विपक्ष के साथियों को कि जब छात्र आंदोलन को लेकर के सरकार चर्चा के लिए तैयार है तो आप बिल्कुल चर्चा के दौरान हंगामा नहीं करेंगे और गृह मंत्री जी का सरकार का जवाब पूर्ण रूप से पूरी तरह से सुनेंगे शांति से, ये भी आप विश्वास दिलाना पड़ेगा।
0: বিশিষ্ট সাহিত্যিক পাঞ্চজন্য পত্রিকার প্রাক্তন সম্পাদক তথা প্রাক্তন সাংসদ তরুণ বিজয়ের সদ্য প্রকাশিত বই স্যাফরন সার্চের বিষয়বস্তু নিয়ে তার মুখোমুখি আকাশবাণী সাংবাদিক অভিরূপ ভট্টাচার্য। সাক্ষাৎকারটি শোনা যাবে মঙ্গলবার অর্থাৎ আগামীকাল রাত 8টা থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং আকাশবাণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে তার বাসভবনে এবছরে কমনওয়েলথ গেমসে পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল এক আলোচনায় পদকজয়ীরা এবারের গেমসের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন। শ্রী মোদী বলেন, ফিতে কেটে সম্মান লাভ হয় না। এক তরুণ ক্রীড়াবিদ বা পড়ুয়ারা যে মনোবল নিয়ে খেলতে নামছেন তার মধ্যে দিয়ে সম্মান লাভ হতে পারে। খেলো ইন্ডিয়া কর্মসূচির গুরুত্ব বাড়িয়ে তুলতে ক্রীড়াবিদদের প্রতি আবেদন জানান তিনি।
2: স্পোর্টস ব্যবস্থা এক বাত লেকিন দেশ মেডেল তব প্রাপ্ত করতা হয় জব দেশ মে স্পোর্টস কালচার বনতা হয় দোস্তো আপনে বহুত বড়া কাম কিয়া হয় দেশ কা নাম রোশন কিয়া হয় আপকো মে বহুত বধাই দেতা হুঁ আর আপ বিশ্বাস কিজিয়ে আগে ভি আপ বিজয়ী হোঙ্গে।
0: 80তম স্বাধীনতা দিবস উদযাপনে এবছর দেশের যুবশক্তি এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দেশের যুব সমাজের অবদান বিশেষভাবে গুরুত্ব পাবে। পাশাপাশি জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ স্মরণ করা হবে। আজ নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং সংবাদ মাধ্যমকে জানান, প্রতি বছরের মতন এবারেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঐতিহাসিক লালকেল্লা প্রাঙ্গণ থেকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সূচনা করবেন। তিনি জাতীয় পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150তম বর্ষ স্মরণ রেখে এই প্রথমবার স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে এই গান গাওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, হর ঘর তিরঙ্গা কর্মসূচি দেশের সম্মিলিত শক্তি এবং বিকশিত ভারত গঠনের লক্ষ্যে নাগরিকদের ঐক্যবদ্ধ করার এক উদ্যোগ। সমাজ মাধ্যমের এক বার্তায় মন্ত্রী বলেন, এবছর এই কর্মসূচি বন্দে মাতরমে সার্ধ শতবর্ষের সঙ্গেই উদযাপন করা হচ্ছে। এর ফলে প্রত্যেক দেশপ্রেমীর হৃদয় আরও উদ্বুদ্ধ হয়ে উঠেছে। তিরঙ্গা যাত্রা, তিরঙ্গা র্যালি এবং বন্দে মাতরম গানের মধ্যে দিয়ে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে কলকাতায় আজ হারঘাট তিরঙ্গা অভিযানের অধীনে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মিছিলে নেতৃত্ব দেন। গোষ্ঠপাল সরণ থেকে শুরু হয়ে মিছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়ে শেষ হয়। রাজ্য বিধানসভার অধ্যক্ষ, মন্ত্রিসভার সদস্য সহ বিজেপি বিধায়ক, কর্মী, সমর্থক এবং হাজার হাজার মানুষ এই তিরঙ্গা যাত্রায় পা মেলান। মিছিল শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, হারঘাট তিরঙ্গা কর্মসূচি পালনের লক্ষ্যে রাজ্য সরকার 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ করবে। এই কর্মসূচিকে সফল করার জন্য প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আবেদন জানান তিনি। শ্রী অধিকারী বলেন, সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে কলকাতার রাস্তায় তিরঙ্গাময় হয়ে উঠেছে। শুধুমাত্র ধর্মীয় মাহাত্মকে নয়, সকলের মধ্যে বন্ধনকে আরও সুদৃঢ় করতে রাজ্য সরকার এবার রাখি বন্ধন উৎসব পালন করবে বলে ঘোষণা করেন मुख्यमंत्री।

0: এবারে রাখি বন্ধন উৎসবকে পশ্চিমবঙ্গ সরকার সরকারিভাবে পালন করার আমি ঘোষণা এখান থেকে করলাম, যাতে এবারে রাখি বন্ধন উৎসব শুধু ধর্মীয় মাহাত্ম্য নয়, আমাদের সবার বন্ধনকে আরো সুদৃঢ় করে।
1: পুরুষদের সিঙ্গলসে বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় ইটালির জানিক সিনার হাঁটুর চোটের কারণে আসন্ন সিনসিনাটি ওপেন টেনিস টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। গত মাসে উইম্বলটন খেতাব জয়ের পর এখনও পর্যন্ত টেনিস কোর্টে নামেননি সিনার। গতকাল সিনসিনাটি থেকে নাম প্রত্যাহারের ঘোষণা করেন তিনি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। সংসদে আজ কর এবং অন্যান্য আইন সংশোধনী বিল 2026 এবং ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 পাশ হয়েছে। লোকসভায় পাশ হয়েছে ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে এবছর কমনওয়েলথ গেমসে পদক জয়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। খবর এখনকার মতন শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7:50।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন বিজ্ঞাপন।
3: মেরে দেশবাসিও কে প্রতি পূর্ণ সমর্পণ ভাব মে সে আয়ুষ্মান ভারত যোজনা নে জন্ম লিয়া।

আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।

এখন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি। প্রথমে আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 মেগাহার্জে রাত 8টায় শুনবেন হাওয়া মহল, 8:15 চিত্রলোক, রাত 9টায় আপকে লিয়ে, 9:30 আজকে ফানকার, রাত 10টায় শুনবেন বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান ছায়া গীত, 10:30 ঢালতি যায় রাত। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতীর আজকে পরবর্তী কিছু অনুষ্ঠান। এখন আকাশবাণী শিলিগুড়ি আজকে পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি। রাত 8টায় শুনবেন লাইভ ফোন ইন হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 8:15 শুনবেন সংসদ পর্যালোচনার রেকর্ডিং, 8:30 আধুনিক গান শিল্পী শচীন দেব বর্মন, রাত 9:15 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজলের অনুষ্ঠান, 9:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে।

রাত ১০টায় শুনবেন সংসদের প্রশ্নোত্তর পর্বের রেকর্ডিং। অনুষ্ঠানটি আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ১০টা বেজে ১৯ মিনিটে শুনবেন রবীন্দ্রসঙ্গীত সুচিত্রা মিত্রের কণ্ঠে। ১০টা বেজে ৩০ মিনিটে শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। শুনলেন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় হর ঘর তিরঙ্গা অভিযানের অধীনে তিরঙ্গা যাত্রাকে কেন্দ্র করে আজ ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এই কর্মসূচিকে সফল করার জন্য প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আবেদন মুখ্যমন্ত্রীর। কলকাতা ও হাওড়া পুরসভায় ওয়ার্ড সংখ্যা বাড়ানোর লক্ষ্যে আগামী বুধবার রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন। উত্তর চব্বিশ পরগনার হালি শহরে পুলিশ হেফাজতে মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তদন্তকারী আধিকারিককে সাসপেন্ড এবং আইসিকে ক্লোজ করা হয়েছে। চোখের চিকিৎসার জন্য তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জিকে 3 সপ্তাহের জন্য বিদেশ যাওয়ার অনুমতি সুপ্রিম কোর্টের। বৃহস্পতিবার থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। ডুরান্ড কাপ ফুটবলে গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 6-0 গোলে সিআইএসএফ প্রোটেক্টরসকে হারিয়ে ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় হর ঘর তিরঙ্গা অভিযানের অধীনে আজ তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। কলকাতায় এ উপলক্ষে গোষ্ঠপাল সরণী থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কর্মসূচিকে সফল করার জন্য প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আবেদন জানিয়ে তিনি বলেন, হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালনের লক্ষ্যে রাজ্য সরকার 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ করবে।
1: আমরা 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণের মহান কর্মসূচিও পালন করছি। আমি সকলকে প্রতিটি বাড়িতে তেরঙ্গা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হর ঘর তেরঙ্গা কর্মসূচি সফল করার আবেদন করব।
0: সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে আজকের তিরঙ্গা যাত্রা কর্মসূচি সফলভাবে রূপায়নের জন্য তিনি পুলিশ প্রশাসন ও কলকাতা পুরসভাকে ধন্যবাদ জানান। শ্রী অধিকারী বলেন, এবছর রাজ্য সরকারের তরফে সরকারিভাবে রাখি বন্ধন উৎসবও পালন করা হবে। দিলীপ ঘোষ, অর্জুন সিং সহ রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী ও বিধায়ক এবং হাজার হাজার মানুষ এই তিরঙ্গা যাত্রায় সামিল হন। মিছিলের শুরুতেই ছিল প্রতিটি বাড়িতে তিরঙ্গা লেখা একটি ব্যানার। বিভিন্ন জেলা থেকেও হর ঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপনের লক্ষ্যে পদযাত্রার আয়োজন করা হয়। পশ্চিম বর্ধমানের আসানসোলের রবীন্দ্রভবন থেকে পোলো গ্রাউন্ড পর্যন্ত 200 ফুটের জাতীয় পতাকা নিয়ে বর্ণাঢ্য পদযাত্রায় সামিল হন বিধায়ক, জেলা শাসক, পুলিশ কমিশনার ও অসংখ্য সাধারণ মানুষ। নদিয়ার কৃষ্ণনগরের বিএল রায় স্টেডিয়াম থেকে পদযাত্রা শুরু হয়। সদর হাসপাতাল মোড় ঘুরে তা শেষ হয় ওই স্টেডিয়ামেই। বিধায়ক তারকনাথ চ্যাটার্জি, জেলা শাসক, জেলা পুলিশ সুপার প্রমুখ মিছিলে যোগ দেন। মুর্শিদাবাদের বহরমপুরে, পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ির সাই কেন্দ্র থেকেও বিভিন্ন বর্ণাঢ্য পদযাত্রায় সামিল হন অসংখ্য সাধারণ মানুষ এবং প্রশাসনের কর্তা ব্যক্তিরা। কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানোর লক্ষ্যে বুধবার 12 আগস্ট রাজ্য বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন বসতে চলেছে। ওই দিনই সংশ্লিষ্ট আইনের সংশোধনী বিল পেশ করবে রাজ্য সরকার। বিধানসভা সচিবালয় সূত্রে জানা গেছে, সকাল 11টায় অধিবেশন শুরু হবে। ওই দিনের কার্যসূচিতে পুরো আইন সংশোধনী বিল মূল বিষয় হলেও কমপ্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট নিয়েও আলোচনা হতে পারে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে ঘোষণা করেন, কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা বর্তমানের 144 থেকে বাড়িয়ে 209 করা হবে। একই সঙ্গে হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা 50 থেকে বাড়িয়ে 68 করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

0: এই পরিবর্তন কার্যকর করতেই বিধানসভায় সংশোধনী বিল আনা হচ্ছে। কর্মচারীদের বেতন সহ অন্য সুযোগ সুবিধার পর্যালোচনা করতে রাজ্য সরকার গঠিত সপ্তম বেতন কমিশন একটি ওয়েবসাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের চেয়ারম্যান নবীন প্রকাশের নেতৃত্বে আজ প্রথম বৈঠক বসে সেখানে ওয়েবসাইট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত কমিশন কাজ শুরু করলেও এখনও পর্যন্ত সরকারের কাছে কোনো সুপারিশ করেনি। তাই কমিশনের সুপারিশ সংক্রান্ত কোনো তথ্য বিশ্বাস না করার জন্য সাধারণের কাছে আবেদন জানানো হয়েছে। রাজ্যসভার তিনটি গুরুত্বপূর্ণ বিভাগ সম্পর্কীয় স্থায়ী সংসদীয় কমিটিতে সদস্য হিসেবে বিজেপির তিন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশ চিক বরাইককে মনোনীত করা হয়েছে। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন ইতিমধ্যেই এই মনোনয়নে অনুমোদন দিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার হালি শহরে পুলিশ হেফাজতে তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যুর ঘটনায় থানার আইসিকে ক্লোজ করা হয়েছে। আজ বিরজু কেউটে নামে ওই তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনার গুরুত্ব পরিবারের দাবি মেনে উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক গৌরী সারিয়ার নেতৃত্বে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হবে। ডিজি ও স্বরাষ্ট্র সচিব ঘটনায় পুলিশি গাফিলতির দিকটি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবেন। শ্রী অধিকারী বলেন, আইসিকে ক্লোজ করার পাশাপাশি ঘটনার তদন্তকারী আধিকারিককে সাসপেন্ড করা হচ্ছে। ছোট ছেলে মেয়ের পড়াশোনার সাহায্যের জন্য রাজ্য সরকার মৃতের স্ত্রীকে চাকরি দেওয়া ছাড়াও অর্থ সহায়তা করছে। এদিকে পুলিশ হেফাজতে তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যু নিয়ে পরিবারের লোক কোনো দলকে রাজনীতি করতে না দেওয়ার ঘটনাকে মুখ্যমন্ত্রী স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে গত ১৫ বছরে ৩১৫ জন বিজেপি কর্মী খুন হয়েছেন। অভয়ের মতো অসংখ্য ঘটনা ঘটেছে, কিন্তু রাজনৈতিক ভিন্নমত পোষণকারী কোনো কর্মী বা নেতার বাড়ি গিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী সহানুভূতি দেখিয়েছেন, এরকম উদাহরণ নেই।
1: আপনি ১৫ বছরে ৩১৫ জন বিজেপি কর্মীকে খুন করেছেন, এর সাথে অভয়ার মতো ইনসিডেন্ট অসংখ্য। রাজ্যের মুখ্যমন্ত্রী হাই লেভেল টিম নিয়েছে, পরিবার যা যা চেয়েছে প্রাথমিকভাবে সেটা পূরণ করার মধ্য দিয়ে একটা মুখ্যমন্ত্রীর শুধু দলের নয় রাজ্যের, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম, যেটা আপনি করতে পারেননি সেটা শুভেন্দু অধিকারী করার চেষ্টা করল।
0: বীজপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওপর জনরোষের প্রতিবাদে কুণাল ঘোষের নেতৃত্বে দলের কালীঘাটপন্থী বিধায়করাজ বিধানসভায় স্লোগান দিয়ে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান। উত্তর চব্বিশ পরগনার হারোয়া থানার শঙ্করপুর এলাকায় পেট্রোল পাম্প থেকে তেল ভরে টাকা না দিয়ে পালানোর সময় দুই তৃণমূল কংগ্রেস নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত জাহাঙ্গীর আনসারি ও আনসারুল মোল্লাকে আজ আদালতে তোলা হলে ৬ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। বিশিষ্ট সাহিত্যিক পাঞ্চজন্য পত্রিকার প্রাক্তন সম্পাদক তথা প্রাক্তন সাংসদ তরুণ বিজয়ের প্রকাশিত হতে চলা বই স্যাফ্রন সার্জের বিষয়বস্তু নিয়ে তার মুখোমুখি আকাশবাণীর সাংবাদিক অভিরূপ ভট্টাচার্য। সাক্ষাৎকারটি শোনা যাবে মঙ্গলবার অর্থাৎ আগামীকাল রাত ৮টা থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং আকাশবাণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। চোখের চিকিৎসার জন্য তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জিকে ৩ সপ্তাহের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করা হয়েছে। অভিষেকের উড়ানসূচি জানাতে হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মালো বাগচি ও ভি মোহানার বেঞ্চ জানিয়েছেন, একমাত্র কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করেই অভিষেক বিদেশ যাত্রা করতে পারবেন। তিনি কোথায় থাকছেন, কোন চিকিৎসককে দেখাবেন, হাসপাতালের নাম, কত তারিখে তিনি দেশে ফিরবেন তাও তদন্তকারী সংস্থাকে জানানোর নির্দেশ দিয়েছেন বেঞ্চ। এদিকে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী অভিষেকের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার সমালোচনা করেছেন।
2: দেশে যাবেন কেন? মুখের ডাক্তার দেখাবার জন্য? এই ডাক্তার এখানে পাওয়া যায় না তো, সেবাশ্রয় সেই ডাক্তার নেই তো, সেই কারণে উনি বিদেশে যাবেন তো কোনো নির্দিষ্ট ডাক্তারের কাছে? নাকি চোখের ডাক্তার দেখাবো বলে বিদেশে যাবার নাম করে ভানুয়াতুর মতো দ্বীপ খুঁজে বেড়াবেন অথবা দুবাইয়ের মতো জায়গা খুঁজে বেড়াবেন যেখানে সমস্ত গচ্ছিত রাখার ব্যবস্থা আছে? এই কোশ্চেনটার উত্তর কিন্তু দিতে হবে।
0: শ্রমকোট বাতিল, কৃষিমূল্যে ন্যূনতম সহায়ক মূল্য আইন, ভিভিজি রামজি বাতিল, দৈনিক ৭০০ টাকা মজুরি ও বছরে ২০০ দিনের কাজসহ এমনারেগা প্রকল্প চালু, রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরণ বন্ধ, বিদ্যুৎ বিল প্রত্যাহার সহ ২০ দফা দাবিতে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন, শিল্পভিত্তিক ফেডারেশন, সংযুক্ত কিষাণ মোর্চা ও বস্তি সংগঠনের ডাকে আজ রাজ্যজুড়ে আইন অমান্য জেল ভরো কর্মসূচি করা হয়। কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কর্মসূচি শুরু হওয়ার পর পুলিশ অংশগ্রহণকারীদের গ্রেপ্তার করে। ১২ দফা দাবিতে ডায়মন্ড হারবার ও বারুইপুরে আইন অমান্য, পুলিশের ব্যারিকেড ভেঙে দেয় মিছিলকারীরা। উত্তর পশ্চিম বর্ধমান

0: পরিমাণ বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মৌসুমি অক্ষরেখা রাজ্যের দীঘা হয়ে দক্ষিণ পূর্বে বিস্তৃত। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে 48 ঘণ্টার মধ্যে, যেটি নিম্নচাপ এলাকায় পরিণত হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের আগামীকাল থেকে 14 তারিখ পর্যন্ত উপকূলে যেতে নিষেধ করা হয়েছে। ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 6-0 গোলে সিআইএসএফ প্রোটেক্টরসকে হারিয়ে ফাইনালে উঠেছে। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আজ এই জয়ের ফলে মোহনবাগান গ্রুপ পর্বে অপরাজিত থাকল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় হর ঘর তিরঙ্গা অভিযানের অধীনে তিরঙ্গা যাত্রাকে কেন্দ্র করে আজ ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। এইমাত্র খবর পাওয়া গেল, ডুরান্ড কাপ ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট কোয়ার্টার ফাইনালে উঠেছে। ভুলবশত আমাদের ফাইনাল বলা হয়েছিল, অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন হিন্দি ও বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, লাইভ ফোন ইন অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন অমানুষ ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন হিন্দি ও বাংলা ছায়াছবির গানের লাইভ ফোন ইন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ফোন করতে ডায়াল করুন এই নাম্বারে 9434076705। বলতে বলতে একজন বন্ধু ফোন করেছেন, কে আছে দেখে নি। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: হুগলি থেকে ঈশা আলী বলছি।
0: আর একবার বলুন, হুগলি থেকে কে বলছেন?
1: হুগলি থেকে ঈশা আলী।
0: ঈশব আলী, আচ্ছা বলুন, নমস্কার।
1: নমস্কার। গুরুদেব গুরুদেব গুরুদেব গুরুদক্ষিণা ছবির গানটা শোনেন না? তোমরা তো আঘাত করো কিশোর কুমারের গানটা শোনেন না?
0: ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি চেষ্টা করব। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন লতা মঙ্গেশকর এবং নিতিন মুকেশের কণ্ঠে মেরি জং ছায়াছবি থেকে এই গানটি।

শ্রোতা বন্ধুরা, আজকের এখানেই শেষ হলো হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন সংসদ পর্যালোচনার রেকর্ডিং। অনুষ্ঠানটি আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: specialized entities are increasingly engaged in providing infrastructure, technology, processing, marketing, financial, and other services for the development of cooperatives. Among other changes, the bill proposes to expand the definition of foodstuff to include any other food item notified by the center. That's all in Parliament Review.
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়ামওয়েভ 711 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী শচীন দেব বর্মণ।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আধুনিক গানের অনুষ্ঠান, শিল্পী শচীন দেব বর্মন, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি ও পরে ইংরেজি সংবাদ।

শ্রোতা বন্ধুরা, বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজলের অনুষ্ঠানে এবারের শিল্পী বেগম আখতার।

নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। এই অনুষ্ঠানে সরাসরি কথা বলতে ডায়াল করুন এই নাম্বারে 9434076705 9434076705। শ্রোতা বন্ধুরা, গত 4 অগস্ট জন্মদিন ছিল প্রখ্যাত গায়ক ও অভিনেতা কিশোর কুমারের। আজ তাঁকেই শ্রদ্ধা জানিয়ে আমরা গানে গানে অনুষ্ঠানে কিশোর কুমারকে নিয়ে থাকব, তার কথায়, তার গানে, তার বিভিন্ন কার্যকলাপের মধ্যে। আপনারা কিছু যদি আমাদের সঙ্গে শেয়ার করতে চান, ফোন করুন 9434076705 এই নম্বরে। চলে যাই আজকে প্রথম গানে। কিশোর কুমার এবং আশা ভোঁসলের কণ্ঠে রাজকুমারী ছায়াছবি থেকে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। এই অনুষ্ঠানে ফোন করতে ডায়াল করুন এই নাম্বারে 9434076705। একজন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, দেখি কে আছেন। হ্যালো
1: হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মন্ডল দিদি।
0: হ্যাঁ বলুন প্রবীর বাবু।
1: হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, বিষয়টা আমি তো করতে পারিনি, একটু বললে ইয়ে হতো। আমি বলি
0: আজকে কিশোর কুমারকে নিয়ে কথা বলছি। কিশোর কুমারের জন্মদিন গেল 4 তারিখ।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা দিদি ভাই, দেখুন কিশোর কুমার আমাদের সত্যি করে বাঙালির গর্ব। তো সেই গর্বটা হচ্ছে আমরা এই জন্য গর্ব করতে পারি যে উনি একজন বাঙালি হয়ে এত গান উপহার দিয়েছেন, হাজার হাজার গানেরও থেকে বেশি হবে হয়তো। হ্যাঁ আমি তো, কিন্তু তার গানের মধ্যে দেখুন শিখ নেই, তার অশ্ব ডিম্ব এই একটা গান, আর উনি একটা এক কাপ চা মুখে তুলছে এই গানটা, আর কর্জ বইয়ের একটা গান শুনলো ওম শান্তি ওম, সবাই ঝড় তুলেছিল দিদি ভাই, যে একজন ব্রাহ্মণ মানুষ হয়ে ওম শান্তি ওম কি করে উচ্চারণ করে গান করে। তো সেইটা উনি দেখিয়ে দিয়েছেন যে বামুন হলেও একজন শিল্পী, শিল্পীর কাছে বামুন কি মানে কোনো জাত মানে না। তো সেই জায়গায় উনি দেখিয়ে দিয়েছিলেন যে আমি শিল্পী হয়ে শিল্পীর গান করেছি, নট মানে বাংলা ব্রাহ্মণ কি চণ্ডাল কি কিছু। সত্যি করে ওনার এই যে গানের মধ্যে দিয়ে আমরা যে জিনিসটা আমরা পাই আজ অব্দি জীবনে, তো ওনাকে শতকোটি প্রণাম জানালো দিদি ভাই কম হবে।
0: হ্যাঁ
1: উনি একজন, হ্যাঁ উনি একজন দেখুন গীতিকার, হ্যাঁ নাট্যকার, তারপরে সিনেমাও করেছেন, এবং অশোক কুমারের মতন দাদা পেয়েছিলেন, ওই অশোক কুমারের হাত ধরে আজ দিদি ভাই কিশোর কুমার। হ্যাঁ আভাস গাঙ্গুলি নাম ছিল কিন্তু তার থেকে কিশোর কুমার হয়েছিল, এইটাই এটাই আমাদের কাছে বিরাট প্রাপ্য দিদি ভাই।
0: একদম একদম,
1: বললাম দিদি ভাই
0: ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ আপনি শুনতে থাকুন,
1: আপনি যে গান শোনাচ্ছেন ওটাই শুনছি দিদি ভাই, খুব ভালো লাগছে।
0: হুম হুম,
1: অনুষ্ঠান চালিয়ে যান।
0: ধন্যবাদ ধন্যবাদ।
1: হ্যাঁ হ্যাঁ
0: শ্রোতা বন্ধুরা, চলুন তাহলে প্রবীর বাবুর যে অনুরোধ, ওম শান্তি ওম নিয়ে উনি অনেক কথা বললেন, এবার শুনে নিই আমরা ওম শান্তি ওম কার্স ছায়াছবি থেকে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। একজন বন্ধু অপেক্ষা করছেন, দেখি কে আছেন। হ্যালো।
1: হ্যালো ম্যাডাম, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: সুমন মহরি, আগরতলা থেকে বলছি।
0: সুমন?
1: সুমন মহরি, আগরতলা।
0: আচ্ছা, হ্যাঁ বলুন।
1: কিশোর কুমার নিয়ে আলোচনা হচ্ছে তো?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিশোর কুমারের জন্মদিন গেল 4 অগস্ট। আজকে গানে গানে কিশোর কুমারের উদ্দেশ্যেই আমরা রেখেছি ওনার গান। হ্যাঁ বলুন।
1: দেখুন ম্যাডাম, কিশোর কুমার এমন একজন শিল্পী যার কণ্ঠের মধ্যে ছিল এক অদ্ভুত প্রাণ ও আবেগ। তিনি কখনো প্রেমের গান দিয়ে মন ছুঁয়েছেন, আবার কখনো দুঃখের গানও তিনি গেয়েছেন এবং মানুষের চোখে জল এনে দিয়েছেন। তার গানে জীবনে হাসি কান্না, প্রেম বিরহ সবকিছু যেন খুবই স্বাভাবিক ভাবে ফুটে উঠত। আর কিশোর কুমারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার গানের মধ্যে অনুভূতি প্রকাশের ক্ষমতা।

0: তাই অত বছর পরেও তার গান পুরনো হয়ে যায়নি, কিন্তু
1: হুম
0: সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু কিশোর কুমারের কণ্ঠ আজও মানুষের হৃদয়ে
1: হুম
0: একইভাবে আগা করে আছে। তিনি
1: একদম হুম
0: সত্যি ভারতীয় সঙ্গীতের এক অমর কিংবদন্তি বটে।
1: হুম হুম একদম ঠিক বলেছেন। ঠিক আছে, খুব ভালো লাগলো আপনি ফোন করেছেন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
0: ধন্যবাদ ম্যাডাম,
1: হ্যাঁ,
0: শুভ
1: ভালো
0: রাত্রি।
1: থাকবেন। হ্যাঁ, শ্রোতা বন্ধুরা, চলে যাই এর পরের গানে। শিল্পী কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে আরাধনা ছায়াছবি থেকে।

0: একজন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, দেখে নি কে আছেন। হ্যালো,
1: হ্যালো, নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি ত্রিপুরা থেকে বলছি, গোপাল মহাজন।
0: ত্রিপুরা থেকে বলছেন?
1: হ্যাঁ, ত্রিপুরা থেকে, সাউথ ত্রিপুরা থেকে।
0: আচ্ছা আচ্ছা, বলুন।
1: আমার নাম
0: নমস্কার।
1: হচ্ছে গোপাল মহাজন।
0: হ্যাঁ হ্যাঁ, বলুন,
1: হ্যাঁ,
0: কেমন আছেন বলুন।
1: আজকে আসি ভালো। আপনি কেমন আছেন ম্যাডাম?
0: হ্যাঁ
1: আমি তো এই আলো ভালো লাগলো।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিশোর কুমারকে নিয়ে কথা হচ্ছে। ওনার জন্মদিন ছিল গত 4ঠা অগস্ট। আজকে গানে গানে অনুষ্ঠানে আমরা কিশোর কুমারের উদ্দেশ্যে তার শ্রদ্ধা জানাচ্ছি, তার গান দিয়ে, তার কথায়। হ্যাঁ,
1: ওনাকে সবাই শ্রদ্ধা করো, এটা আমি আমি নিজে শ্রদ্ধা করি, এবং সবাই কিশোর কুমারের অবদান আমরা হৃদয়ের মধ্যে যত আছে,
0: হুম হুম
1: এই অবদানটা আমাকে কিশোর কুমারের একটা বাংলা গান, যে কোনো গান শুনিয়ে দেন
0: হ্যাঁ
1: আপনাদের
0: হ্যাঁ হ্যাঁ,
1: স্টুডিওতে।
0: ঠিক আছে, ধন্যবাদ,
1: হ্যাঁ, নমস্কার।
0: নমস্কার।

শ্রোতা বন্ধুরা, আজ লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানেতে আমরা কিশোর কুমারকে নিয়ে পথ চলছে। ভারতীয় সঙ্গীত জগতের ইতিহাসে এমন শিল্পীর সংখ্যা

0: হাতে গোনা যাঁদের প্রতিভা একাধিক ক্ষেত্রকে সমানভাবে সমৃদ্ধ করেছে, সেই বিরল প্রতিভার প্রথম সারিতেই রয়েছেন কিংবদন্তী কিশোর কুমার। গায়ক, নায়ক, সঙ্গীত পরিচালক, প্রযোজক এবং সব ক্ষেত্রেই সমান দক্ষতার সাথে কাজ করেছেন তিনি। একজন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, দেখি কে আছেন। হ্যালো,
1: নমস্কার দিদি, আমি জলপাইগুড়ি থেকে বলছি, সঙ্গীতা মজুমদার।
0: হ্যাঁ বলুন, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, 4ই আগস্ট কিশোর কুমারের জন্মদিন। কিশোর কুমার আমাদের কাছে ভগবানের তুল্য। ভগবান প্রায় ভূস্বর্গ থেকে নেমে এসেছিলেন মানুষের মনে আনন্দ দেওয়ার জন্য। ওনার প্রত্যেকটি গানই আমার খুব ভালো লাগে, বিশেষত উনি যখন লতা আশা এদের সাথে যখন গান করেন, শুন তার সম্বন্ধে যতই বলি কম বলা হয়।
0: একদম,
1: আর আমাকে বলেন যে তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলেন, এই গানটা খুব ভালো লাগে।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আচ্ছা ধন্যবাদ, হ্যাঁ ধন্যবাদ, নমস্কার। হ্যাঁ চলে যাই এবার পরের গানে, শিল্পী কিশোর কুমার প্রতিশোধ ছায়াছবি থেকে।

0: একজন শ্রোতা বন্ধু অপেক্ষা করে রয়েছেন, দেখে নি কে। হ্যালো
1: হ্যালো, শুভরাত্রি। প্রণাম দিদি।
0: হ্যাঁ বলুন। হ্যাঁ, কোথা থেকে বলছেন?
1: জলপাইগুড়ি।
0: হ্যাঁ বলুন।
1: আজকে কিশোর কুমারকে নিয়ে তো?
0: হ্যাঁ, কিশোর কুমারকে নিয়ে কথা হচ্ছে।
1: হ্যাঁ, কিশোর কুমার ছিলেন যেমন প্রযোজক, গায়ক।
0: হুম।

0: নায়ক চেয়েছিলেন তার যে সুর আমাদের সবার মনের মধ্যে গেঁথে আছে, তিনি প্রিয় স্মরণীয় হয়ে থাকেন। তার মতন গায়ক মনে হয় আগামী প্রজন্মে আর পৃথিবীতে আসবে না, এটুকুই বললাম।
1: একদম, ভালো থাকবেন।
0: হ্যাঁ, আপনিও ভালো থাকবেন।
1: নমস্কার। চলে যাই এবার আমাদের পরের গানে, অনুরাগের ছোঁয়া, ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, কিশোর কুমারের এমন গান, এমন সুমধুর কণ্ঠ, এমন অবিস্মরণীয় আওয়াজ, গান মনে হয় শুধু শুনেই যায়, এর যেন শেষ না হয়। কিন্তু স্টুডিওর ঘড়ি বলছে আমাদের থামতে হবে, হাতে সময় আর একদমই নেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ি। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন সংসদের প্রশ্নোত্তর পর্বের রেকর্ডিং। অনুষ্ঠানটি আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা।

আপনাদের সকলকে স্বাগত লাইভ ফোনিন অনুষ্ঠান মনের জানালায়। অনুষ্ঠানটি শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি কথা বলতে ডায়াল করুন এই নাম্বারে 9434076705 9434076705। মনের জানালা অনুষ্ঠানে আজ কথা বলবো বর্ষায় খিচুড়ি পিকনিক নিয়ে। বর্ষাকালে খিচুড়ি পিকনিক বাড়ি বা ফ্ল্যাটের ছাদে, শুধু কি খিচুড়ি, তার সাথে ইলিশ মাছ ভাজা। কিন্তু পিকনিক তো শীতেই হয়, বর্ষায় আবার পিকনিক হয় নাকি? হতেই পারে, সবাই মিলে ফ্ল্যাটের বা বাড়ির ছাদে বর্ষার সন্ধ্যায় খিচুড়ি আর ইলিশ ভাজা রান্না করে জমিয়ে খাওয়া দাওয়া। আপনারা কি কি করেছেন বর্ষার রাতে খিচুড়ি আর ইলিশ ভাজা দিয়ে পিকনিক? জানাতে ফোন করুন এই নাম্বারে 9434076705 9434076705। ততক্ষণ শুনে নিই আমরা একটি গান কিশোর কুমারের কণ্ঠে।

0: একজন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, দেখিনি কে আছেন। হ্যালো।
1: হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মন্ডল। দিদি ভাই আবার বক বক করতে চলে এলাম।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন, কেমন কেমন শুনছেন বলুন, কেমন লাগছে অনুষ্ঠান?
1: দারুণ দারুণ দিদি ভাই, আপনাকে অজস্র ধন্যবাদ। আপনি করজ ভাইয়ের গানটা আমাকে শোনালেন, সত্যি করে আপনাকে আমার শতকোটি প্রণাম দিদি ভাই।
0: না না না, এসে এসে একদম না
1: না, সেটা নয় দিদি ভাই। দেখুন, মানে শ্রোতার যে অনু মানে অনুরোধ, সেই অনুরোধের যে গান শুনিয়ে দিয়েছেন, এর থেকে আর কিছু পাওনা আমার কাছে, আপনার কাছে আমার কিছু নেই দিদি ভাই।
0: আমাদের তো এটাই কাজ প্রবীর বাবু।
1: কাজ হলেও, কাজ হলেও দিদি ভাই, যে কাজের মাধ্যমেও যে মানুষকে খুশি রাখা, এইটার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ।
0: ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। হ্যাঁ
1: হ্যাঁ, আজ আজ দিয়েছেন ছাতে খিচুড়ি।
0: হ্যাঁ
1: তো দিদি ভাই, খিচুড়ি আমার তো খুব প্রিয় জিনিস দিদি ভাই। মানে আপনি যদি সারাদিন আমাকে খিচুড়ি খাওয়াতে থাকেন, আমি কিন্তু বলবো না যে কেন খিচুড়ি দিলেন আমার। আর আপনার দিদি ভাই সেইটাতে রেগে যাবে, খিচুড়ি যদি বৃষ্টি হয়, আর যদি বলি খিচুড়ি একটু বানাও, বলবে যে না আমি খিচুড়ি খাবো না, ও ভাত।
0: তবে একদিন করুন, ছাতে বাড়ির ছাদে খিচুড়ি পিকনিক করুন
1: হ্যাঁ,
0: সবাইকে নিয়ে।
1: এবারে বাড়ির সাথে সবাইকে নিয়ে তিরপাল খাটিয়ে দিদি ভাই,
0: হ্যাঁ হ্যাঁ একদম
1: করে বৃষ্টি পড়ছে,
0: একদম
1: তিরপাল খাটিয়ে দিয়ে
0: ইলিশ মাছ ভাজা সাথে ভুলবেন না কিন্তু।
1: হ্যাঁ, ছাদ বাগান আছে, সেই
0: হুম হুম
1: বাগানে
0: হুম
1: একটা
0: হুম
1: লাইট জ্বালিয়ে
0: হুম হুম
1: খিচুড়ি হচ্ছে, তার সাথে ইলিশ মাছ ভাজা,
0: হুম
1: আর ইলিশ মাছের মাথাটা দিয়ে ওই আমার কচু শাক
0: হুম
1: দিদি ভাই,
0: একদম।
1: ওরে বাপরে এত সুন্দর হবে, মানে জমে খির হয়ে গেল দিদি ভাই।
0: ঠিক আছে, আপনি করার পর খিচুড়ি পিকনিক অবশ্যই জানাবেন আমাদের। একদম একদম, ভালো থাকবেন।
1: আপনাকেও নিমন্ত্রণ
0: হ্যাঁ
1: রইল দিদি ভাই,
0: হ্যাঁ হ্যাঁ
1: সত্যি
0: হ্যাঁ,
1: কথা।
0: অনেক ধন্যবাদ,
1: ভালো
0: ভালো থাকবেন
1: ভালো
0: প্রবীর বাবু।
1: থাকবেন, সুস্থ থাকবেন দিদি
0: হুম
1: ভাই।
0: হুম হুম
1: নমস্কার নমস্কার।
0: নমস্কার। চলুন শ্রোতা বন্ধুরা, চলে যাই পরের গানে। শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, অ্যান্টনি ফিরিঙ্গি ছায়াছবি থেকে।

0: একজন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, দেখে নি কে আছেন। হ্যালো।
1: হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: এলাপাকি থেকে মিলন কুমার রায় বলছি।
0: কোথা থেকে বলছেন?
1: ময়নাগুড়ি থেকে বলছি।

0: আচ্ছা আচ্ছা, বলুন মিলনবাবু।
1: এখন বিষয়টা কি শুনলাম না তো, তাই
0: আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে বর্ষার রাতে ছাতে খিচুড়ি পিকনিক করেছেন কখনো?
1: হ্যাঁ করেছি, তবে খিচুড়ি তো সবসময় হয় না,
0: হ্যাঁ না,
1: প্রচন্ড
0: পিকনিকটাই হচ্ছে
1: শীতে।
0: খিচুড়ি পিকনিক, ঠিক আছে? বর্ষায় সন্ধ্যায় রাতে বাড়ির ছাতে খিচুড়ি এবং ইলিশ মাছ ভাজা।
1: খিচুড়ি তো আমার খুব প্রিয়,
0: হুম
1: খিচুড়ি হ্যাঁ আমাদের বাড়িতে হয়, পাঁপড় ভাজা,
0: হ্যাঁ হ্যাঁ,
1: আলু ভাজা
0: সেরকমই
1: ইত্যাদি
0: বর্ষার
1: দিয়ে।
0: রাতে আপনি ছাতে করবেন, ঠিক আছে? ছাতে করবেন খিচুড়ি, সবাই মিলে
1: আর
0: খাবেন,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সেটা
0: অবশ্যই
1: সবাই
0: আনন্দ
1: বাড়িতেও
0: হবে।
1: খাবেন।
0: হ্যাঁ, এটা একটা
1: আর
0: বড়
1: এই
0: আনন্দ।
1: মাসটা তো, হ্যাঁ এই মাস তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস,
0: হুম হুম
1: স্বাধীনতার মাস,
0: হুম
1: তাই না?
0: একদম,
1: তো কবিগুরু রবীন্দ্রনাথের নিয়ে আমি দু চারটা লাইন বলি একটু। হ্যাঁ,
0: হ্যাঁ বলুন।
1: কবিগুরু রবীন্দ্রনাথ, হ্যাঁ তুমি যে বিশ্বকবি, যেমন আকাশে উঠেছিল রবি, সূর্য করে তার কিরণে আলোকিত এ ভুবনে, তুমি তুমিও যে রূপ দীপ্ত করেছো মানব জীবনে, তুমিও প্রভু জন্মেছিলে ঠাকুর পরিবারে, মুক্ত করেছো জ্ঞান দিয়ে যারা ছিল অন্ধকারী, তোমার সৃষ্টি উপহার গীতাঞ্জলি, প্রতিটি বিশ্বদাসী জানায় তোমার শ্রদ্ধাঞ্জলি, তোমার গোড়া সোনার বাংলা, সুখে শান্তিতে বাস করি আমরা, মাথায় তোমার কোঁকড়ানো চুল আর মুখ ভরা দাড়ি, হৃদয়ে করছো যত জয় আছে বঙ্গে ছেলে বুড়ো ও নারী।
0: বাহ, খুব সুন্দর, ভালো থাকবেন।
1: তো
0: হ্যাঁ
1: ভালো থাকবেন, আর প্রত্যেকটি অনুষ্ঠানে আপনার খুব ভালো লাগে, বিষয়বস্তু গুলো খুব সুন্দর।
0: হ্যাঁ
1: তবে একটা এইরকম বিষয়বস্তু কতগুলা দিলে খুব ভালো লাগতো,
0: হ্যাঁ
1: যেমন যেমন হ্যাঁ প্রতিটি দিনে বা প্রতিটি মাসে কি কি, হ্যাঁ যেগুলো আর কি ব্যক্তিত্ব, বিশেষ ব্যক্তিত্ব নিয়ে হয়,
0: হ্যাঁ,
1: তো
0: আমাদের হয়,
1: সেগুলো
0: আপনি শুনবেন, আমাদের ব্যক্তিত্বদের নিয়ে অনুষ্ঠান হয়। হ্যাঁ,
1: হ্যাঁ
0: আপনি
1: সেটাই,
0: শুনবেন
1: সেগুলো
0: তাহলে,
1: বিষয়বস্তু।
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: ভালো লাগবে আপনারও। ঠিক
1: হ্যাঁ
0: আছে, শুনতে থাকুন। চলে যাই এবার পরের গানে, শিল্পী কিশোর কুমার, প্রতিদান ছায়াছবি থেকে।
2: শোনো শোনো, একটা গল্প বলি শোনো। এক যে ছিল ডাকাত, নাম ছিল তার হিড়িম্ব কুড়ুম্ব সিংহের মামা ভবম্বল দাদা দাদাস। তার ইয়াব বড়কা বড়কা বাবড়ি চুল, লম্বা লম্বা বাঁদরের লেজের মতো গোঁফ, রক্ত জবার মতো চোখ, বাঘের মতো নোক, সে এলো এক এক রাজার ঘরে লুট করতে।
3: তারপর কি হলো?

0: বললো ডাকাত, ওরে বললো ডাকাত, কে আছিস, কে আছিস, আয় আমায় বাধা দে রে।
1: ওরে বাবা,

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। এই অনুষ্ঠানে আমাদের ডায়াল করুন এই নাম্বারে, কথা বলতে 9434076705। আজকে আমাদের বিষয় ভাবনায় রয়েছে বর্ষায় খিচুড়ি পিকনিক ছাতে। এই বিষয়ে আপনারা কথা বলতে ডায়াল করুন এই নাম্বারে 9434076705। একজন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন। হ্যালো।
1: হ্যালো।
0: হ্যাঁ, কে বলছেন?
1: মেডিকেল থেকে।
0: হ্যাঁ, কে বলছেন, নাম কি?
1: বাবন ভট্টাচার্য।
0: হ্যাঁ বলুন।
1: আজকে বিষয়টা ভালো, খিচুড়ি পিকনিক বর্ষার দিনে।
0: হুম হুম, আপনি করেছেন বর্ষার দিনে খিচুড়ি পিকনিক?
1: হ্যাঁ আমি করেছি। আমি দিশে যেতে পছন্দ করি না।
0: হুম,
1: তাও পরে সবার সঙ্গে করতে হয়।
0: আচ্ছা বেশ,
1: হ্যাঁ ভালো থাকবেন।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনিও ভালো থাকবেন।
2: দিলাম আমি ছেড়ে
3: ডাকাতটা কি ভালো।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। অনুষ্ঠানটি শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে, মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। চলে যাই আমাদের পরের গানে, প্রথম কদম ফুল ছায়াছবি থেকে মান্না দের কণ্ঠে শুনুন।

0: একজন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, কে আছেন দেখে নি। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: বীরভূম থেকে বলছি নিতাই দা।
0: হ্যাঁ বলুন নিতাই বাবু।
1: চলে এলাম।
0: হ্যাঁ বলুন। হ্যালো,
1: হ্যাঁ বলছি চলে এলাম আপনাদের অনুষ্ঠানে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনারা তো
1: হ্যাঁ তো
0: আমাদের রোজকার মানে রোজের শ্রোতা বন্ধু, আপনারা তো শুনবেন।
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: বলুন।
1: তো গান শুনছি, গান ভালো লাগছে।
0: হুম
1: হ্যাঁ শ্রোতা বন্ধু কথাও শুনছি।
0: হুম
1: তো আমি বিষয়টা জানি না আজকে, তো
0: হুম বিষয়টা হচ্ছে বর্ষাকালে ছাতে খিচুড়ি পিকনিক, সবাই মিলে খিচুড়ি ইলিশ মাছ ভাজা দিয়ে বর্ষাকালে ছাতে, বাড়ির ছাতে পিকনিক করেছেন?
1: না না
0: আচ্ছা করেননি।
1: বাড়ির নিচে করেছি।
0: আচ্ছা করেছেন তো।
1: হ্যাঁ
0: হ্যাঁ ওই
1: হ্যাঁ
0: পিকনিক করলেই হলো, বর্ষাকালে খিচুড়ি এবং ইলিশ মাছ ভাজা, কেমন
1: হ্যাঁ
0: বলুন।
1: বর্ষাকালে, হ্যাঁ বর্ষাকালে ধরুন আমার খিচুড়ি খুব প্রিয় কিন্তু।
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: তার সাথে কিন্তু আমার থাকে ও ধরুন বেগুন ভাজা,
0: হুম
1: তারপরে
0: অনেক
1: পোস্ত
0: কিছু দিয়ে
1: বড়া।
0: খিচুড়ি খাওয়া যায়। হ্যাঁ
1: হ্যাঁ
0: মানে
1: তো
0: বেগুন
1: ধরুন,
0: ভাজা শুধু ইয়ে নয়, পাঁপড় ভাজা, অনেকে অনেক কিছু দিয়ে খায়,
1: হ্যাঁ
0: ডিমের অমলেট।
1: হয় হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ
1: তো এই বর্ষাকালে আমার কিন্তু খিচুড়িটা খুব প্রিয়। যখন
0: হুম
1: ধরুন
0: হুম
1: আমি জব
0: হুম
1: হয় না,
0: হুম হুম হুম
1: তখন
0: হুম
1: কিন্তু আমার বাড়িতে খিচুড়িটা হয়।
0: ঠিক আছে, তাহলে এবার ইলিশ মাছ ভাজা দিয়েও খাবেন,
1: হ্যাঁ
0: ঠিক আছে?
1: নিশ্চয়ই। হ্যাঁ
0: ঠিক আছে
1: নিমন্ত্রণ
0: নিতাইবাবু।
1: রইল
0: হ্যাঁ
1: আসবেন।
0: হ্যাঁ নমস্কার, ভালো থাকবেন। চলে যাই আমাদের পরবর্তী গানে, পারাবত প্রিয়া ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। চলুন শুনে নিই আরেকটি গান অন্তরালে ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। আজকে আমাদের বিষয় ভাবনা ছিল বর্ষার রাতে ছাতে খিচুড়ি পিকনিক। আপনারা অনেকেই ফোন করে আমাদের আপনাদের মতামত জানিয়েছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে হাতে সময় একদম আর নেই, এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি ও পরে ইংরেজি সংবাদ।

এর কিছু অনুষ্ঠান সূচি। সকাল 6:05 প্রথমে অমৃতবাণী ও পরে বন্দনা। 6:25 কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। 6:30 আরোগ্য। 6:35 লোকগীতি শিল্পী শাহনওয়াজ প্রামাণিক। 6:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাস। সকাল 7:00 প্রত্যুষা। 7:45 নজরুল গীতি শিল্পী ধীরেন্দ্র চন্দ্র মিত্র। 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। সকাল 9:00 আধুনিক গান শিল্পী হৈমন্তী শুক্লা। 9:25 জেলার চিঠি। 10:00 আমার গ্রাম আমার দেশের কথা। 10:20 মজদুর মণ্ডলী। 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT। 11:00 কিছু কথায় কিছু গানে। 11:30 বিদ্যার্থীদের জন্য বিষয় ভৌতবিজ্ঞান। পরমাণুর গঠন নিয়ে পাঠদান করবেন কাকদ্বীপ সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরের শিক্ষক অমল করণ। 12:00 কথায় সুরে, 1:00 মহিলা মজলিস। শুনলেন আগামীকালের প্রভাতী অধিবেশনের কিছু অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। স্টুডিওর ঘড়িতে এখন সময়ের 8:13। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হল। আগামীকালের অধিবেশন শুরু হবে ভোর 5:55। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। শুভরাত্রি। জয় হিন্দ।